0: আসসালামু আলাইকুম। সকাল 7টা। আজ মঙ্গলবার 16ই আষাঢ়, 14ই মহরম, 30শে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। হরমুজ প্রণালী দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দোহার আজকের বৈঠক অস্বীকার ইরানের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে জাপানকে হারিয়ে ব্রাজিল ও টাই ব্রেকারে জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে শেষ ষোলোতে, এখন মরক্কোর মোকাবেলা করছে নেদারল্যান্ডস। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদ গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থ বিল 2026 পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধনের জন্য TIN সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী খাল ও সেচ অবকাঠাময় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
2: মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
0: আগামী পাঁচ বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত তিন মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। তারেক রহমান 2026-27 সালের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট বা আত্মম্ভরী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সংকটের মুখেও তাঁর সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই বাজেট প্রণয়ন করেছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব দেন।
2: ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে 4 লাখ টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি।
0: ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পার্বত্য তিন জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়কেও করমুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। গতকাল মাদারীপুর জেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে এলে তিনি এই পরামর্শ দেন। আজ বেলা 11টায় সংসদের বৈঠক আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি গতকাল রাজধানী শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতিবছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 88,000-এর বেশি গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,
4: থাকলো প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোন খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয় দয়া করে সেখানে একটি গাছ লাগাবে।
3: এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান।
4: শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না।
3: শুধু আজকের দিন নয়, প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে গাছ রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের গাছ রোপণে উৎসাহ দিতে হবে। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে পরিবেশ তত ঠান্ডা হবে। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় 1,00,000-এর মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, জিয়া ট্রি নামে ডাকে বলেও জানান প্রধানমন্ত্রী।